বৈশাই তু দিস্তর্চার কান্দ তাই সরমিয় আমর মিয় দো বৈশাই তু দিস্তর্চার কান্দ।